যা বড়ি সংগুরাঞ্জি তামু সা সুবঞ্জি দেয়ারু সরম বেসরু চা বড়ি সংগুরাঞ্জি দেরগে ডাঙ্গুঞ্জিরম বেসরু চা বড়ি চিরা ইয়মারুঞ্জি চন্দেরা বাক্যে মানস না নুঞ্জি চা নুগু সিরা বাকাবু না বেঞ্জি উই যাবা সকুম বা যাবা সকুম মেরো নাবা সকুম নিগ গাবু গি গাবু শেষু ক্লাবি ডাঙ্গুজিয়া আলিমা তা দামরো উ সেরু কোয়া জিয়া আরু সুমা বু ওন ওরা ইরু গাজে না নো গাছিয়া ইরু নবাই তাই সত্যরা উই ও ওরা গুরু শেষ গাছি গুরু কোয়া পেদার ওয়ারুং গারি সিয়া আতাতা ওন ওরা ইরু গাজে না নো গাছিয়া শুরু নবাই নে তো বিগা এরা বাকো সরুন সুতেরু আতাতা ওন ওরা ইরু গাজে না নো গাছিয়া শুরু নবাই নে তো নবাই তা বাবু ওয়ারু উরু কো সন্ধ্যা দেবু গাছ দেবু বাবে কারা আদা চন্দ্রা দেবু গাবে না নবা ইরু ইরু বেলা কাল শ্যাম বেগে ক্র বড় মোলো তারা চাবা গানু আলিমা গন শ্যাম কাবু সানু তার আজি বড় তারা চাকা গা গগা ওয়ার নো বম্বো নিপুনা তারা চাবা গানু আলিমা গগা ওয়ার নো শ্যাম ওয়া চাবা গানু আলিমা গগা ওয়ার নো শ্যাম সাকা ক্র ওয়ার গাছারা তারা চাবা গানু আলিমা